0: polling are being conducted. But that is a good sign of the democracy. We can see on the second day, these people, these citizens are, casting their votes for the second time during this election round. And what we can see, a long queue in front of the polling station. What we are given to understand, precisely, there are two booths inside this poll premises, but people have gathered over here, especially women, they have lined up in front of this booth. Amid this situation, tight security, what we can see in those polling stations where the repollings are being conducted today, a heavy deployment of Central Force especially are being done. Let's go across to the voters, what they are actually feeling today. Dada, ebare apnake abar ditiyo bar vote dite holo, kono dharona ache ki karone ekhane ditiyo bar
1: dharona amar nei aj bolteo pao na nischoy kichu ekta problem hoyeche na keno election commission theke bhai decision ta nebe এটা ঠিকই কথা, তবে এটা একটা হ্যারাসমেন্টের বিষয়, অন্য কিছুই নয়।
0: গতবার কি আগের দিন ভোট কি
1: শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে? তবে আগের তুলনায় কিছুটা কমে, কারণ যারা বাইরে গিয়েছে তারা তো আর ফিরতে পারবে না, সবাই ফিরতে পারবে না।
2: বাইরে আছে
0: যারা দিল্লি থেকে এসে তারা ফিরে গিয়েছে,
3: তারা ফিরে গেছে।
0: এরকম কত লোক হবে এই বুথে?
1: কিছু তো হবে, মোটামুটি
4: The voters who have to come again and cast their vote have come here, and of course they've been complaining about this process of having to come and cast their vote, but nevertheless many of them are here. And if you see, what all of them seem to be carrying is this post-SIR, this slip that has been given to them. আপনি কখন এসেছেন এখানে ভোট দিতে?
5: আমি 40 মিনিট আগে এসেছি।
4: কিছু প্রবলেম হয়েছিল?
5: হ্যাঁ, ইভিএম খারাপ হয়ে গেছিল।
4: So even today there was a problem here. The EVM was malfunctioning for a while. এখন কি বলছে, ঠিক আছে?
5: এখন ঠিক চলছে।
4: আপনি ফার্স্ট টাইম ভোটার?
5: না না।
4: আচ্ছা। ঠিক আছে, এখন সব ঠিকঠাক চলছে। সো অ্যাগেন দ্যার আর লট অফ পিপল, আপনার কি এটা এই এসআইআর স্লিপটা? তো লট অফ, ইউ নো, হোয়াট এভার ইউ সি, পিপল হ্যাভ অলওয়েজ কাম উইথ দিস এসআইআর স্লিপ দ্যাট হ্যাজ বিন ইস্যুড পোস্ট দি এসআইআর এক্সারসাইজ বাই দ্য ইউ নো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইটস বেসিক্যালি আ ভোটিং স্লিপ। আপনি কোথায় পৌঁছলেন, কেতনে বাজে পৌঁছে?
5: 8:10 দিকে এসেছি।
4: এতক্ষণ দাঁড়িয়ে আছেন, কি হয়েছিল?
5: আসলে খারাপ হয়ে গেছিল যে মেশিনটা, ইভিএম মেশিনটা খারাপ হয়ে গেছিল।
4: So what she's saying is that the EVM machine which was here had malfunctioned. এখন ঠিক চলছে?
5: হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক চলছে।
4: What she's saying is that now it's working fine, and you can see the voting process is underway here. And earlier there was a little bit of frayed tempers because of this voting process being delayed again on a day of repolling, but there are people standing in line now and the voting place is happening again under the web camera surveillance. That is something that the ECI has also ensured this time around. You can see, of course, there are also no signs put up saying you are under web camera surveillance. And this is, you know, in a very small locality, a small school where this voting is taking place, but now it has resumed again.
0: Is waqt jahan par repolling ho rahi hai, Mograhat pashchim ke jahan par hum dekh sakte hain, yahan par hum dekh sakte hain ki जो सेंट्रल फोर्सेस के आला कमान वो पहुंच चुके हैं, और ये बहुत ही महत्वपूर्ण चीज़ है। हम जो समझ रहे हैं कि यहाँ पर आसपास के लोग बिना भय और डर के वो बाहर आ पा रहे हैं कि नहीं, उसकी निगरानी की जा रही है, उसका क्या व्यवस्था है वो समझने की कोशिश की जा रही है। पूरा जो यहाँ पर हम देख सकते हैं, इस बूथ के अंदर दो बूथ है जहाँ पर रिपोलिंग की सिद्धांत है, तो खुद आला अफसर गाँव के अंदर पहुँच रहे और समझ रहे सर रिपोलिंग के दौरान पूरा पीसफुल हो रहा है अभी तक कोई?
6: हाँ बिल्कुल पीसफुल है सर, पीसफुल।
0: उनसे बात किया, उन्होंने बताया कि पीसफुल जो है अभी तक चल रही है। आप देख सकते हैं वो खुद अंदर जा रहे हैं और निगरानी कर रहे हैं। ये वाकई जो हम समझ रहे हैं कि हौसला अफजाई के एक महत्वपूर्ण कदम है, जिसमें आला अफसर केंद्रीय बल के जो वो यहाँ पर पहुँच चुके हैं।
7: All right, we have Manogya joining us right now on this story. Manogya, what's the latest that you are picking up? Elections really have been heated up over the last few weeks, but now on the strong room, there is a huge controversy that is brewing ahead of the counting of the, election, rolls on Monday. What is the TMC's game plan really likely to be? It's really heating up as we go towards Monday.

0: NDTV, where we can clearly show you of fresh clashes that have erupted. There is a flare-up between the BJP and the TMC. Now, fresh allegations against the TMC and the Mamata Banerjee's police that there has been high-handedness, there has been violence, and those people who are opposed to the TMC have in fact been targeted. Saurabh joins us live continuously from 24 Parganas. This even as repolling is happening side by side in at least two other areas. So Saurabh, fill us in. Is the BJP likely to go to the Election Commission yet again complaining against the TMC? Because clearly it does seem that these people are complaining against the local police and their high-handedness.
1: Their primary complaint is that they want a repoll, and in Falta there is in all likelihood going to be a repoll. That's the primary complaint. They've also demanded that during the repoll, certain Trinamool leaders should be arrested, alleging that that person who they named was threatening them and their voters. Presumably, these are BJP voters. They're saying that that's why probably they've got that threat, or opposition voters. So now what's happened is that when that didn't happen, they came out on the streets. And in fact, there are some ladies also here. Let me try and get in a word with some of the ladies who are also here. That would also give us an idea of what exactly happened and, you know, and who's here. দিদি এখানে কি হয়েছিল আপনারা কেন এই আজকে রাস্তায় বাইরে আসতে বাধ্য হয়েছেন
2: মারধর করছে
1: কাকে মারধর করেছে
2: এই তো সেই ওনাকে মেরেছে
1: কাকে মেরেছে
2: এই সেই দিদিটাকে
1: আপনাকে মেরেছে আপনাকে সো দিস ইজ দ্য লেডি হু ওয়াজ অ্যাপারেন্টলি হিট কি হয়েছিল
3: এইখানে আমরা সবাই এসে ইয়ে করছি ফলতা থানার পুলিশ লাঠি চার্জ করেছে আমাদের উপরে
1: আপনার উপর পুলিশ লাঠি চার্জ করেছে আপনার লেগেছে
3: হ্যাঁ মাথা লেগেছে
2: তো মাথা ফুলে গেছে
1: ওকে শি ডাজ হ্যাভ আ ল্যাম্প অন হার হেড এন্ড দ্যাটস অফ কোর্স সামথিং দ্যাট সিমস টু বি ফ্রম দ্য লাঠি চার্জ শিজ অলসো হ্যাড সাম কাইন্ড অফ অপারেশন অন হার আইজ অ্যান্ড হোয়াট শি ইজ সেইং ইজ দ্যাট শি হ্যাড গ্যাদার্ড হিয়ার অ্যাজ পার্ট অফ দ্য প্রোটেস্ট আপনারা আজকে রাস্তার বাইরে রাস্তায় বেরোতে বাধ্য হলেন কেন
4: আমরা এসেছি যার জন্য যে আমরা মেয়েদের নিরাপত্তা চাই আমরা মেয়েদের কোনো নিরাপত্তা পাচ্ছি না কিন্তু মুসলিমরা আমাদের মেয়েদের হিন্দুদের ঘরে গিয়ে মেয়েদের উপরে মানে হুমকি টর্চার করছে প্লাস হুমকি দিয়ে
1: করেছে
4: ওটা ইসরাফিলের লোক ইসরাফিল নিজে গেছে
1: এটা নিজে গেছে কোন দলের লোক সে
4: ওটা তৃণমূল তৃণমূলের মানে গ্রাম পঞ্চায়েত 2 নম্বর
1: কাকে আপনাদের বাড়িতে এসে থাকেন
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের মানে ভেতরে সবার মানে হিন্দু ধর্মের সব বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিয়ে আসছে প্লাস বাচ্চাদেরও ছাড়ছে না ছোট ছোট বাচ্চা
1: কি বলছে হুমকি দিয়ে
4: বলছে কি মেরে ফেলে দেব রেপ করে দেব
1: কেন
4: ভোট আমাদের তৃণমূলে আমরা ভোট দিয়েছি তাও বলছে না তোমরা বিজেপি করেছো তার জন্য আমাদেরকে এরকম হুমকি দিচ্ছে
1: আচ্ছা দিদি কাকে ভোট দিয়েছেন বলবেন না আমাদের পাবলিক চ্যানেল তো
4: হ্যাঁ আমরা পার্টিসিপেশনটা চাইছি না আমরা চাইছি মেয়েদের নিরাপত্তা আমরা
1: So what I'll sum up what they are saying that they say that they have their own voting preferences but they've been threatened by this one character who belongs to the Trinamool Congress who has asked them to vote for them otherwise he's threatened them what they say is they've received death threats and rape threats which is a serious offense which is why they've come out here we'll actually just go and see that side again something is taking place with the police moving here let me just get my camera person to show you these visuals here as things seem to be again flaring up as the police arrive here we'll try and get in a word in fact my colleague you know will also give you an update of what happened let's just see, listen into the police So obviously, you know, there is some sort of police movement, and every time there's police movement, there is also a flare up, and that's what's happening. In fact, at this point, you can see what's happening here as the police come in. You know, there's some sort of I think they're making some announcements. So let's try and hear what announcements are being made. This, of course, is at this Hashim Nagar mode, and try and get in a word. I'll try and get in a word of what's happening here, and.